শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 12ই মে মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের লক্ষ্যে শান্তি আলোচনার যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিষয়ে ইরানের দেয়া জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। ট্রাম্প রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমি এইমাত্র ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়েছি, এটা আমার পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য। তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেননি। ট্রাম্প এর আগে বলেছিলেন যে তিনি শুক্রবারের মধ্যে ইরানের কাছ থেকে জবাব পাওয়ার আশা করেছিলেন। অন্যদিকে তেহরান জানিয়েছে যে তারা কোনো সময়সীমা বা চরমপত্র নিয়ে চিন্তিত নয়। রবিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে দেশটি মধ্যস্থতাকারী পাকিস্তানকে একটি জবাব পাঠিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন ও অন্যান্য মাধ্যমগুলো এই জবাবে বিশেষ করে লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা এবং নৌ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার ওপর মনোনিবেশ করা হয়েছে বলে বর্ণনা করেছে। তবে বিস্তারিত বিবরণ এখনও অস্পষ্ট। সিবিএস টেলিভিশন মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সাক্ষাৎকার নিয়েছে এবং ইরানের প্রতিক্রিয়ার বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। রাইট বলেন, তবে এর শেষ কোথায় হবে তা আমরা জানি, যদিও সেখানে পৌঁছানোর পরটি আমাদের জানা নেই। এদিকে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে পাঠানো দুটি ড্রোন প্রতিহত করেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন যে রবিবার ভোরে দেশটির সশস্ত্র বাহিনী কুয়েতি আকাশ সীমার মধ্যে বেশ কিছু শত্রু ড্রোন শনাক্ত করেছে এবং নির্ধারিত কার্যপ্রণালী অনুযায়ী সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এই সপ্তাহের শেষের দিকে চীন সফরকালে প্রেসিডেন্ট ইরানের প্রতি সমর্থনের বিষয়ে চীনের ওপর চাপ প্রয়োগ করবেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে শীর্ষ সম্মেলনের অন্যতম বিষয় হবে ইরান ইস্যু উল্লেখ করে ওই কর্মকর্তা আরও বলেন, ট্রাম্প শির সঙ্গে ইরান ও রাশিয়া নিয়ে একাধিকবার কথা বলেছেন। তিনি বলেন, ওই আলোচনাগুলোতে চীন দুটি দেশকে সরবরাহ করা অর্থ এবং তার পাশাপাশি পণ্য সামগ্রী ও অস্ত্র রপ্তানির সম্ভাবনার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান। ওই কর্মকর্তা আরও বলেন, যেসব চীনা সংস্থা ইরানকে সমর্থন করছে বলে যুক্তরাষ্ট্র মনে করে, তাদের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্প চীনের ওপর চাপ প্রয়োগ করবেন। তাইওয়ান প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি এবং ভবিষ্যতেও কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ট্রাম্প ও শি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায় নিয়ে একটি নতুন কাঠামো চালুর বিষয়ে আলোচনা করার পাশাপাশি মহাকাশ, কৃষিপণ্য ও জ্বালানি খাত নিয়েও মত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।